শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 26শে মে মঙ্গলবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় সোমবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় শ্রাবণী মুখার্জি এবং আমি শিপন দাস। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় অগ্রগতির প্রত্যাশায় টোকিওর মুখ্য শেয়ার বাজার সূচক সোমবার প্রথমবারের মতো 65,000 গণ্ডি পেরিয়েছে। শুক্রবার দিন শেষের তুলনায় নিকেই 225 সূচকটি অল্প সময়ের জন্য 2,000 পয়েন্টের বেশি বা 3.2% বৃদ্ধি পেয়েছিল। 65,000 উপরে ওঠাটা ছিল একদিনের মধ্যে সর্বোচ্চ নতুন রেকর্ড। বাজার খোলার পরপরই ক্রয় আদেশ আসতে শুরু করে, বিশেষ করে সেমিকন্ডাক্টর সম্পর্কিত শেয়ারগুলোর ক্ষেত্রে। শুক্রবার ওয়াল স্ট্রিটে শেয়ারের দর বৃদ্ধির পর এই ঘটনা ঘটে। অপরিশোধিত তেলের দামও কমছে। রবিবার নিউ ইয়র্কে এক পর্যায়ে অপরিশোধিত তেলের ভবিষ্যৎ মূল্য বা মুখ্য WTI ফিউচার্সের দাম ব্যারেল প্রতি $91 পর্যায়ে নেমে আসে, যা গত সপ্তাহের তুলনায় প্রায় 5% কম। নিক্কে সূচকটি গত শুক্রবারের তুলনায় প্রায় 3% বেড়ে 65,158-তে দিন শেষ করেছে, যা সমাপনী মূল্যের ক্ষেত্রে একটি নতুন রেকর্ড। জাপানে আগামী মাসে উৎক্ষেপণের জন্য নির্ধারিত H-3 রকেটের মূল কাঠামোটি রবিবার গণমাধ্যমের সামনে প্রদর্শন করা হয়েছে। দক্ষিণ পশ্চিম জাপানের কাগোশিমা জেলার তানেগাশিমা মহাকাশ কেন্দ্রের একটি অ্যাসেম্বলি ভবনে 10ই জুনের উৎক্ষেপণের প্রস্তুতি চলছে। ষষ্ঠ H-3 রকেটটি হল একটি নতুন Type-30 পরীক্ষামূলক যান, যা কোনো বুস্টার ব্যবহার না করলেও এর প্রথম পর্যায়ে 3টি তরল জ্বালানি চালিত প্রধান ইঞ্জিন রয়েছে, পূর্ববর্তী মডেলগুলোর তুলনায় যা হলো একটি বেশি। জাপান মহাকাশ অনুসন্ধান এজেন্সি বা জাক্সা জানিয়েছে, বুস্টার ছাড়া বিরাট আকারের তরল জ্বালানি রকেট উৎক্ষেপণের এটি হবে দেশের চালানো প্রথম প্রচেষ্টা। হরমুজ প্রণালী অতিক্রম করে একটি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার জাপানে এসে পৌঁছেছে। কার্যত অবরোধ শুরু হওয়ার পর এটি প্রথম জাপানি ব্যবস্থাপনায় পরিচালিত তেলবাহী ট্যাঙ্কার যা এই গুরুত্বপূর্ণ জলপথটি অতিক্রম করেছে। পানামার পতাকাবাহী ইদেমিৎসু মারু জাহাজটি প্রধান তেল পাইকারি বিক্রেতা প্রতিষ্ঠান ইদেমিৎসু কোসানের একটি সহযোগী সংস্থা দ্বারা পরিচালিত হয়। এটি সোমবার সকালে মধ্য জাপানের আইচি জেলার একটি স্থাপনায় এসে পৌঁছেছে। বিভিন্ন সূত্রের ভাষ্যমতে জাহাজে 3 জন জাপানি ক্রু সদস্য রয়েছেন। তারা উল্লেখ করেন যে এই ব্যক্তিদের কোনো স্বাস্থ্যগত সমস্যা নেই। কোম্পানি জানিয়েছে যে ট্যাঙ্কারটি প্রায় 20,00,000 ব্যারেল সৌদি আরবের তেল বহন করছে, যা একটি শোধনাগারে পেট্রোলিয়াম পণ্যে প্রক্রিয়াজাত করা হবে।

খবর প্রচারিত হচ্ছে এনএইচ কেবল জাপান থেকে। একটি শান্তি চুক্তি বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে দৃশ্যত শেষ মুহূর্তের আলোচনা অব্যাহত রয়েছে। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, তিনি আলোচনায় অংশগ্রহণকারী দেশগুলোর নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। এই দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক এবং মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। উভয় পক্ষের গণমাধ্যমগুলো সমঝোতা স্মারকের বিষয়বস্তু নিয়ে প্রতিবেদন প্রকাশ করছে। ইরানি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, এই নথিতে লেবানন সহ সব রণাঙ্গনে যুদ্ধবিরতির শর্ত রয়েছে। পাশাপাশি আলোচনা চলাকালীন ইরানের অপরিশোধিত তেল ও অন্যান্য রপ্তানির ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিও এতে অন্তর্ভুক্ত রয়েছে। সংস্থা আরও জানায় যে মার্কিন নৌ অবরোধ এবং হরমুজ প্রণালী সম্পর্কিত বিষয়গুলোর জন্য 30 দিন বরাদ্দ রাখা হবে। এর পাশাপাশি পারমাণবিক বিষয় নিয়ে আলোচনার জন্য 60 দিন বরাদ্দ করা হবে। ওয়াল স্ট্রিট জার্নাল যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশগুলোর কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ট্রাম্প এমন একটি চুক্তি মেনে নিতে চলেছেন যা ওয়াশিংটন ও তেহরানকে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর জন্য 30 দিন সময় দেবে। কর্মকর্তারা আরও বলেছেন, প্রয়োজনে এই সময়সীমা 1 মাস বাড়ানো যেতে পারে। সংবাদভিত্তিক ওয়েবসাইট অ্যাক্সিওস একজন

0: ইরানের পারমাণবিক উন্নয়ন কর্মসূচি নিয়ে ভিন্ন ভিন্ন খবর প্রকাশ করছে। অ্যাক্সিওস জানিয়েছে, তেহরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করবে না এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা ও তাদের কাছে থাকা উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কিভাবে পরিচালনা করা হবে তা নিয়ে আলোচনা করবে বলে খসড়া স্মারকলিপিতে বলা হয়েছে। তবে তসনিম সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তার পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত কোনো পদক্ষেপই মেনে নেয়নি। সংস্থাটি আরও জানায়, ইরান সম্পদ জব্দে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানাচ্ছে। ইউক্রেনের ওপর রাশিয়া চালানো বিরাট আকারের এক হামলায় কিভ ও অন্যান্য স্থানে চারজন নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, রুশ বাহিনী তাদের সর্বাধুনিক মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওরিশনিক ব্যবহার করেছে। ইউক্রেনের বিমান বাহিনী ঘোষণা করেছে যে রবিবার সকাল পর্যন্ত এই হামলা চালানো হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী কিভে দুজন নিহত এবং অপর 78 জন আহত হয়েছেন। তারা আরও বলেছে, রাজধানীর চারপাশের কিভ অঞ্চলেও দুজন নিহত হয়েছেন। সেই এলাকার এক বাসিন্দা এনএইচকে জানান যে তিনি হাতের কাছে যা পেয়েছেন তাই নিয়ে একটি সাবওয়ে স্টেশনের দিকে ছুটে যান, যেটি এক আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। তিনি আরও বলেন, এত দীর্ঘ ও ভয়াবহ আক্রমণের শিকার প্রথমবার হলেন তিনি। জেলেন্সকি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা পোস্ট করেছেন। তিনি বলেন যে রাজধানীর প্রায় 80 কিলোমিটার দক্ষিণে কিভ অঞ্চলের এক শহরের দিকে একটি ওরেশনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। রাশিয়ার এই সর্বশেষ অস্ত্রটি প্রতিহত করা কঠিন বলা হয়ে থাকে।
1: এনএসকে ওয়াল জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা। আপনারা টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান FM তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়। শুনছেন স্যাটেলাইটেও।

শুনছেন এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 27 মে বুধবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় তনুশ্রী বিশ্বাস এবং আমি আহসান হাবিব। জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে বলেছেন, ক্রমবর্ধমান জ্বালানি মূল্য মোকাবিলায় সহায়তা করতে সরকার 2026 অর্থ বছরের জন্য একটি সম্পূরক বাজেট পেশ করার পরিকল্পনা করছে। তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যেই 3 ট্রিলিয়ন ইয়েন বা 18.8 বিলিয়ন ডলারের একটি খসড়া বাজেট সংসদে জমা দেওয়ার আশা তিনি করছেন। তাকাইচি সোমবার সাংবাদিকদের সাথে আলাপকালে মধ্যপ্রাচ্য পরিস্থিতির ফলাফল সামাল দিতে সরকারের করণীয় বিষয়ে কথা বলেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি মোকাবিলার জন্য সরকার একটি সংরক্ষিত তহবিল গঠন করবে, যাতে পেট্রোলের খুচরা মূল্য নির্ধারণের মতো পদক্ষেপগুলো অব্যাহত রাখা যায়। তাকাইচি আরও বলেন, আগামী বসন্ত পর্যন্ত চলার মতো পর্যাপ্ত তেল সংগ্রহ করতে সরকার সক্ষম হবে, কারণ হরমুজ প্রণালী পরিহার করে অন্যান্য পথ দিয়ে জাপানে একটি বড় অংশের তেল আমদানি করা হবে। উল্লেখ্য, এর আগে সরকারের অনুমান ছিল এ বছরের শেষ পর্যন্ত পর্যাপ্ত তেল মজুত রয়েছে। তাকাইচি আরও বলেন, সরকার এই গ্রীষ্মে জ্বালানি সাশ্রয়ের জন্য স্বাভাবিকের চেয়ে কঠোর কোন অনুরোধ করবে না। তিনি বলেন, এই মুহূর্তে জনগণকে জ্বালানি সাশ্রয় করতে বলার মতো অবস্থায় সরকার নেই, যা অর্থনৈতিক কর্মকাণ্ডে বাধার সৃষ্টি করবে। চলতি গ্রীষ্মে গার্হস্থ্য জ্বালানি খরচ কমাতে কয়েক শত কোটি ডলার বরাদ্দ করছে জাপান। ইরান সংঘাতের কারণে জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে এই নীতি গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে সরকার এই পদক্ষেপটি অনুমোদন করেছে। জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বিদ্যুৎ ও গ্যাসের বিল মেটাতে সহায়তা করার জন্য প্রায় 510 বিলিয়ন ইয়েন বা 3.2 বিলিয়ন ডলার ব্যয় করা হবে। চলতি অর্থ বছরের বাজেটে বরাদ্দকৃত 1 ট্রিলিয়ন ইয়েনের আপৎকালীন তহবিল থেকে এই অর্থ প্রদান করা হবে। কর্মকর্তারা বলছেন, এই ব্যয়ের ফলে আগামী 3 মাসে একটি পরিবারের গ্যাস ও বিদ্যুৎ বাবদ খরচ গড়ে প্রায় 5,000 ইয়েন হ্রাস পাবে। এই অর্থ 31 মার্কিন ডলারের সামান্য বেশি। অর্থমন্ত্রী কাতাইয়ামা সাতসুকি বলেছেন, সরকার মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহের উপর নজর রাখছে। তিনি বলেন, জাতীয় অর্থনীতিকে যে কোনো প্রতিকূল প্রভাব থেকে রক্ষা করতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। জাপান এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রীরা হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌ চলাচল এবং স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সহযোগিতায় সম্মত হয়েছেন। জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু মঙ্গলবার জাপান, ভারত, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া সমন্বয়ে গঠিত কোয়াড কাঠামোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগদান করতে ভারত সফর করছেন। কোয়াড বৈঠকের আগে সোমবার মোতেগি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্করের সাথে সাক্ষাৎ করেছেন। ভারতীয় মন্ত্রী ভারত এবং জাপানের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। অন্যদিকে মোতেগি জাপান ভারত ঘনিষ্ঠ সমন্বয়ের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেছেন যে একটি অবাধ উন্মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বাস্তবায়ন প্রচেষ্টায় এই দুই দেশকে চালিকা শক্তি হিসেবে কাজ করতে হবে। দুই মন্ত্রী অর্থনৈতিক নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা ত্বরান্বিত করতে সম্মত হয়েছেন, যার মধ্যে বিরল মৃত্তিকার সরবরাহ শৃঙ্খলকে আরও স্থিতিশীল করাও অন্তর্ভুক্ত রয়েছে। দুই মন্ত্রী নিশ্চিত করেছেন যে প্রতিরক্ষা, নিরাপত্তা এবং মানব বিনিময় খাতে সহযোগিতা এগিয়ে নিতে

জাপান ও ভারত সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করবে। মন্ত্রীরা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়েও মত বিনিময় করেছেন এবং হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌচলাচল নিশ্চিতকরণ এবং জ্বালানি ও অত্যাবশ্যকীয় সামগ্রীর স্থিতিশীল সরবরাহ সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাপানের শিক্ষা মন্ত্রণালয়ের একটি বিশেষজ্ঞ প্যানেল দেশটির সরকারি স্কুলগুলোতে বিদেশি শিক্ষার্থীর দ্রুত বৃদ্ধি সামাল দিতে বাইরের জাপানি ভাষার প্রশিক্ষক নিয়োগের জন্য স্কুলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। প্যানেলটি বিদেশি শিক্ষার্থীদের জন্য শিক্ষাগত পরিবেশ উন্নত করার লক্ষ্যে একটি খসড়া প্রতিবেদন সংকলন করেছে। মন্ত্রণালয় জানাচ্ছে, গত শিক্ষাবর্ষের মার্চ মাস পর্যন্ত সরকারি স্কুলগুলোতে রেকর্ড সংখ্যক 84,759 জন শিক্ষার্থীর জাপানি ভাষার পাঠের প্রয়োজন ছিল। 2016 শিক্ষাবর্ষের পর থেকে গত 9 বছরে এই সংখ্যা দ্বিগুণ হয়েছে। প্রচলিতভাবে জাপানি ভাষা শিক্ষাদানের কাজটি লাইসেন্সপ্রাপ্ত শিক্ষকদের মাধ্যমেই পরিচালিত হয়ে আসছে। তবে খসড়া প্রতিবেদনে প্রস্তাব করা হচ্ছে যে শিক্ষা কর্তৃপক্ষ এমন একটি কাঠামো ব্যবহার করবে যা সুনির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে লাইসেন্সবিহীন বহিরাগত ব্যক্তিদের খণ্ডকালীন প্রশিক্ষক হিসেবে ক্লাস নেওয়ার সুযোগ করে দেবে। খসড়াটিতে সরকারকে আর্থিক সহায়তা প্রদানের জন্যও অনুরোধ করা হচ্ছে, যাতে জাপান জুড়ে স্থানীয় কর্তৃপক্ষগুলো দেশে সদ্য আগত শিশুদের জন্য প্রাক শিক্ষার আয়োজন করতে পারে। এই ক্লাসগুলোতে শিশুরা স্কুলের রীতিনীতি এবং জাপানি ভাষার প্রাথমিক কিছু বাক্য শিখতে পারবে। তবে এই ধরনের কর্মসূচি প্রদানকারী পৌরসভার সংখ্যা এখনও সীমিত। প্যানেলের সদস্যরা বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে বিদেশি শিশুদের শিক্ষাদান বিষয়ক ক্লাস অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক করার পাশাপাশি জাপানি ভাষা শিক্ষার জন্য নির্দেশিকা তৈরিরও আহ্বান জানিয়েছেন। জাপানে ডিপার্টমেন্ট স্টোরের বিক্রি এপ্রিল মাসে টানা চতুর্থবারের মতো বৃদ্ধি পেয়েছে। বসন্তের পোশাক এবং গয়না ও ঘড়ির মতো বিলাসবহুল সামগ্রীর চাহিদা সবচেয়ে বেশি ছিল। জাপান ডিপার্টমেন্ট স্টোরস অ্যাসোসিয়েশন জানাচ্ছে, বিদ্যমান স্টোরগুলোর বিক্রি 440 বিলিয়ন ইয়েন বা 2.8 বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়, যা গত বছরের একই মাসের তুলনায় 5% বেশি। টানা দ্বিতীয় মাসেও বিদেশি পর্যটকদের কাছে শুল্কমুক্ত পণ্যের বিক্রি বেড়েছে। এই খাত থেকে আয় 18% বেড়ে 52 বিলিয়ন ইয়েন বা 330 মিলিয়ন ডলারে দাঁড়ায়। চীন থেকে পর্যটকের সংখ্যা কমে গেলেও তাইওয়ান, দক্ষিণ কোরিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার ভ্রমণকারীদের বেশি ব্যয়ের ফলে সেই ঘাটতি পূরণ হয়ে যায়।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানে শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা। আপনারা টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান এফএম তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুর 105.6, সিলেট 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়, শুনছেন স্যাটেলাইটেও।

0: কনিচুয়া, কেমন আছেন বন্ধুরা? এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুশ্রী বিশ্বাস,
1: আর যথারীতি সঙ্গে আছি আমি হিরক খান।
0: আজ এই আসরের ১৩তম পাঠে আমরা জানব কিভাবে জাপানিতে নিজের ইচ্ছের কথা প্রকাশ করা যায়।
1: আমাদের এই আসরের প্রধান চরিত্র ভিয়েতনাম থেকে জাপানে আসা শিক্ষার্থী তাম, কথা বলছে তার রোবট বাড়িওয়ালি হারুসান এবং চীনা ফটোগ্রাফার মিয়ার সঙ্গে। হারুসান হাউস নামের যে বাড়িটিতে তারা সবাই বাস করে, তার লিভিং রুমে এখন তারা রয়েছে।
0: চলুন তাহলে শোনা যাক ১৩তম পাঠের কথোপকথন।
2: 日本ではどんなことがしたいですか?雪が見たいです。北海道に行きたいです。北海道いいね。あと友達に会いたいです。おや?大丈夫?顔が赤いよ。
0: শুনলেন কথোপকথন। এবার এর প্রতিটি বাক্য বোঝার চেষ্টা করা যাক।
1: হারুসান তামকে জিজ্ঞেস করলেন,
2: নিহন নি ওয়া নারেমাশিতা কা?
0: জাপানের জীবনযাত্রায় অভ্যস্ত হয়েছেন?
1: তাম উত্তর দিল,
3: হাই।
0: হ্যাঁ।
1: এরপর হারুসান বললেন,
2: নিহন দে দোন্না কোতো গা শিতাই দেসু কা?
0: জাপানে থাকাকালে আপনি কি করতে চান?
1: তাম বলল,
3: ইউকি গা মিতাই দেসু।
0: ইয়ে মানে তুষারপাত দেখতে চাই।
3: হোক্কাইদো নি ইকিতাই দেসু।
0: হোক্কাইদোতে যেতে চাই।
1: মিয়া বলল,
2: হোক্কাইদো ই নে।
0: হোক্কাইদো দারুন।
1: তাম বলে চলল,
3: আতো তোমোদাচি নি আইতাই দেসু।
0: তাছাড়া আমার এক বন্ধুর সঙ্গে দেখা করতে চাই।
1: হারুসানের আবেগ শনাক্তকারী সেন্সর কিছু একটা ধরতে পেরেছে, আর এদিকে তামের গাল লাল টকটকে হয়ে উঠেছে।
2: ওয়া,
0: আরে।
1: মিয়ার চোখেও ধরা পড়ল তামের এই পরিবর্তন।
0: শরীর ঠিক আছে তো? চেহারা দেখছি লাল হয়ে উঠেছে।
1: এ আবার কেমন বন্ধু তাই ভাবছি,
0: সেটা আমরা একটু পরেই জানতে পারব। আমাদের আজকের মূল বাক্য হচ্ছে আমি তুষারপাত দেখতে চাই। এই বাক্যটিতে শিখে নিলে আপনি কি করতে চান তা জাপানিতে বলতে সক্ষম হবেন। এটির অর্থ এবার বলে দেয়া যাক।
4: ইউকি
0: মানে হল তুষার,
4: মিতাই দেসু
0: অর্থ হচ্ছে আমি দেখতে চাই। আজকের পাঠের মূল পয়েন্ট হচ্ছে আপনি কি করতে চান তা বলতে পারা। এর জন্য জাপানি ক্রিয়াপদের মাস রূপ থেকে শেষাংশের মাস বাদ দিয়ে সেখানে জুড়ে দিন তাই।
1: আচ্ছা, তাহলে দেখা অর্থাৎ মিরু ক্রিয়াপদের মাসরূপ মিমাস থেকে তৈরি হবে মিতাই, ঠিক বললাম তো দিদি?
0: হ্যাঁ ঠিকই বলেছেন হিরকসান। আর বাক্যের শেষ প্রান্তে দেশ জুড়ে দিলে বাক্যটি আরও মার্জিত শোনাবে। একই গঠনরীতির আরও দুটি বাক্য আজকের কথাবার্তায় রয়েছে। আমি হোক্কাইদো যেতে চাই,
4: হোক্কাইদো নি ইকিতাই দেসু,
0: এবং আমি এক বন্ধুর সঙ্গে দেখা করতে চাই,
4: তোমোদাচি নি আইতাই দেসু।
0: আজকের আরেকটি উল্লেখযোগ্য পয়েন্ট হল পার্টিকেলের ব্যবহার। সাধারণত কর্মপদ নির্দেশ করতে জাপানিতে ও পার্টিকেল ব্যবহার করা হয়, তবে কখনো কখনো এটির পরিবর্তে গা বসতে পারে যদি এর পরে তাই রূপযুক্ত ক্রিয়াপদ থাকে।
1: আচ্ছা, এজন্যই বুঝি তুষারপাত দেখব বা ইউকি ও মিমাস কথাটি তুষারপাত দেখতে চাই অর্থে হয়ে গেছে ইউকি গা মিতাই দেসু।
0: একদম ঠিক ধরেছেন।
1: শ্রোতা বন্ধু, আসুন কথাটি নিজে নিজে চর্চা করা যাক।
4: মিতাই দেসু, ইউকি গা মিতাই দেসু।
0: এবারে জাপানে কিছু করতে চাওয়া বিষয়ে একটি নমুনা বাক্যালাপ।
3: নিহন দে নানি গা শিতাই দেসু কা?
5: রামেন গা তাবেতাই দেসু।
0: অর্থ বুঝতে পেরেছেন তো বন্ধুরা?
3: নিহন দে নানি গা শিতাই দেসু কা?
1: জাপানে আপনি কি করতে চান?
4: নিহোনদে
0: মানে হলো জাপানে। কেউ কি করতে চায় তা জিজ্ঞেস করতে হলে ব্যবহার করুন প্রশ্নবোধক সর্বনাম
4: নানি,
0: যার অর্থ হলো কি। আবার এই নানি শব্দটির পরিবর্তে বলতে পারেন
4: দোন্না কত,
0: মানে কি ধরনের জিনিস, ঠিক যেমনটি হারুসান তার সংলাপে বলেছেন।
4: স্টাই
0: শুনে বোঝাই যাচ্ছে যে একটা ক্রিয়ার তাই রূপ, আর সেই ক্রিয়া হচ্ছে
4: শিমাস,
0: মানে করা।
5: রামেন গা তাবেতাই দেস,
1: রামেন নুডলস খেতে চাই।
4: তাবেতাই
0: এটা হলো
4: তাবেমাস,
0: অর্থাৎ খাওয়া ক্রিয়াপদের তাই রূপ।
1: ঠিক আছে শ্রোতা বন্ধু, এবার প্রশ্নের উত্তরটি শুনে শুনে বলুন।
4: নিহোন দে নানি গা শিতাই দেস কা, রামেন গা তাবেতাই দেস।
0: এবার অন্য আর কি কি কাজ করতে চান তা বলা অনুশীলন করা যাক। ধরুন আপনি কিয়োতো নগরীতে অবস্থিত বিখ্যাত কিং কাকুজি মন্দির দেখতে যেতে চান। মন্দিরের নামের জাপানি উচ্চারণটি লক্ষ্য করুন,
4: কিং কাকুজি।
0: আমি যাচ্ছি বা যাব কথাটির জাপানি হচ্ছে
4: ইকিমাস,
0: আর আমি কিং কাকুজি যাচ্ছি কথাটি হবে
4: কিং কাকুজি নি ইকিমাস।
0: এবার এগুলোর ভিত্তিতে চেষ্টা করে দেখুন।
4: কিনকাকুজি নি ইকিতাই দেস, কিনকাকুজি নি ইকিতাই দেস।
0: এবারে আজকের বোনাস বাক্য, যেটি তামকে লজ্জায় লাল হয়ে যেতে দেখে মিয়া বলেছে, মনে আছে তো?
2: ডাইজোবু
4: ডাইজোবু
0: মানে হচ্ছে সব ঠিক আছে তো, বা কোনো অসুবিধে নেই তো। কেউ শারীরিক বা মানসিকভাবে অসুবিধা বোধ করছে বলে মনে হলে তাকে এই কথাটি জিজ্ঞেস করতে পারেন।
1: বিভিন্ন লোকের কণ্ঠে এই কথাটি শুনুন,
6: ডাইজোবু
7: ডাইজোবু
8: ডাইজোবু।
0: আরো মার্জিত ভঙ্গিতে এটি হবে
4: ডাইজোবু দেসু কা।
0: এ প্রশ্নটি কেউ আপনাকে করলে উত্তরে যদি বলতে চান যে আপনি ঠিক আছেন তাহলে বলুন
4: ডাইজোবু দেসু।
0: এ পর্যায়ে আরো একবার আমরা শুনব আজকের কথোপকথন।
2: নিহোন নি ওয়া নারেমাশিতা কা?
3: হাই।
2: নিহোন দে দোন্না কোতো গা শিতাই দেসু কা?
3: ইউকি গা মিতাই দেসু, হোককাইদো নি ইকিতাই দেসু।
2: হোককাইদো いいね。
3: あと友達に会いたいです。
2: おや、大丈夫？顔が赤いよ。ハルさんの知恵袋。
1: エバレハルさんへのパラモシェルジュリー。আজকের সংলাপগুলো বলা হয়েছে হারুসান হাউজের লিভিং রুমে, তাই চলুন আজ জানার চেষ্টা করি জাপানের বাড়িঘর কেমন। দিদি, আপনি কি আমাদের বলবেন জাপানি বাড়িগুলোর অভ্যন্তরভাগ কেমন হয়ে থাকে?
0: দুই ধরনের রুম দেখতে পাওয়া যায়, জাপানি ধাঁচের রুম আর পশ্চিমা স্টাইলের রুম। পশ্চিমা ধাঁচের রুমের কাঠের মেঝে বা কার্পেট বিছানো মেঝে থাকে, আর এসব রুমে লোকজন প্রায়ই টেবিল চেয়ার ব্যবহার করেন। অন্যদিকে জাপানি ধাঁচের ঘরের মেঝেতে শনের তৈরি ঐতিহ্যবাহী তাতামি মাদুর বিছানো থাকে। তবে আজকাল লোকজনের জীবনযাত্রায় অনেক পরিবর্তন ঘটে চলেছে, তাই পশ্চিমা ধাঁচের ঘর বেশি দেখতে পাওয়া যাচ্ছে।
1: তবে তাতামি থাকা জাপানি ধাঁচের ঘরে বসবাসের আনন্দটা নিশ্চয়ই অন্যরকম।
0: নিশ্চয়ই, জাপানে যে কোনো বাড়িতে প্রবেশ পথেই জুতো খুলে তারপর ঘরে ঢুকতে হয়। আবার ঘরে ব্যবহারের যে চটি জুতো বা স্লিপার ব্যবহার করা হয়, তাও জাপানি ধাঁচের রুমে প্রবেশের সময় খুলে নিতে হয়। এর ফলে শনের তৈরি তাতামি মাদুরের সংস্পর্শে আপনি প্রাকৃতিক সুবাসের মাঝে আরাম করতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে সহজে জাপানি ভাষা?
1: জানাবেন কিন্তু, আর আগামী আসর শোনার আমন্ত্রণ রইলো।